চন্দন টেকা চন্দন এক্লেরে আবি নং তে থে হর ও ব্যাং নন জঞ্জিলা পুদং থে আজে তেং বং সামি ক্লাবং সি সি পো সেং লং চেরে নাম ব্যাং কেরন সে আজাং সামি বং কে আক্লেরে আবি নং সি মেন মন জুলো নন মেন মন এরলো নন ম্যাং মেরিটি কাচন্দন কে সে এম পো সেং লং আমি লো সারবন চের নাম বাং কিরণ সোপিন সো কি অং সো আর লো কি অং লে চৌতয় দর দে অং নে এম ই তয় পুনন সে লং রং নো কং রং নো কং আং বং সে সে এম পো সেং লং আমি লো সাবন মাচরং হিয়ানজং ম্যাং ক্রুং চিং বাই নং নং ক্রুং চিং বাই চেদন সে আমি লো সাবং কে ব্যাং সন সে তাই লো বং সন সে পি চন সে তাই লো বং সি সন ঠেং থের পার নিজন ঠেং থের অন কি অং কে সন সে তাই লো বং মেরে টি কা চন্দন কে সে লং রং নো কং এম ই তয় পোনন তপিন দেং আসন সন পিন দেং চে লো নন সে মেরটে কাচন্দন পিন দেং তাই লো বং সে জেং কে এং তিন বং ম্যা